0: আলি পিনে সুসংহ হাতটা লাগাবে উল্লমে খোটওয়ালা পিনে সুসংহ লাগাবে
1: উল্লমে কিংগুলে পা গেছি জায়গা
0: ইসুমা গিলাও আকু পিনে সবাই শিউলাও জমে ওখাবি গিলাও তো সুগি টাক্ষণ নিচ্ছা ইচ্ছানে ইসুমা ইসুমা গিলাও জাগানে নিদলে রুটে হালাও জঙ্গি নামা নিদলে রুটে হাল্লা পিগো মাবুঙা ইসুমা গিয়ে যাতে নিনুই টেকে লাগাম মেগাবে মাইকো বুঙা মাইকো কোয়াটাও বুঙা তেনে প্রাইম মিনিস্টার কারণে কেন তামে আঙা খাটামা নিপালে গেল অতি লগু পিয়া চাহাল্লো আগাল খোঙেন না পোলা গেল তো হাগিন তেছমঙা লিঙা জমে ওখা গে একটু মিটুঙা কিসি আনি তুষাগত সানি আগনি মৌ লিঙা জমে ওখা গুটে হালক তো আপি গমা জঙা আকুনি কাল্লা টুপটাবি মেপি নষ্টি গি যাও লগাবে নুখালাঙা ছুটি লোক পিছং আটটা লগাবে শিবনিয়া গুড়ল নালাও টিকং একটু তুষাগত সানি আটে হট্ট সীমা ছুটে হাও জিমাগাকে আল্লা সীমা জনি আল্লা সীমা জনি নই টিকে হাটাও হট্ট সীমা গাবি আটো আগ্নেও হৌ লোক সীমা যাবেন তাই না
1: আমালো টাকালিক
0: টাকালিও লোক সীমা জুড়ল আটো আগ্নিল তাই কানে পিনাষ্টিও টিল্লু টেও লাগি গাকি তুষাগত সানি আগনে মৌলিঙা জনি আকু নিখাল্লা পিনাশ সীমা লগাবি তুষাগত সানি আগনে মে পিগে আগনে বেনিঙানে ইনু ইনু নাঙাননে ওখা গোটে হালক টু আপি গুমা বঙা ওখা যাওল আলা সীমা সৌং এটু তুষাক্তি সিন সুনা তুই না নৌলিঙা জনি তেছমানে আলো হাল্লো না হাল হাল্লো টুলক টিনা গনু নাবি তুষামা হাতিগি সৌনি মাতা ইনু ইনু হাতিগি উঙাইস তাকে ইঙত আগা মিলল তুষাক না সাহা সৌ ছুটি সুনা তুই নানি হানি তাকে কিসি আনি হাও ইমাউটি সেও বিনিয়ম মাতা সে আগে গা আলো লোক মা কিসি আনতো সবা আলো সৌ ছুটি ইনু গুড নাই তো বিনক নিক আসিং ইনিল সুনা তুই আনি তুষাকটাও গেল নিক ইনু পিছুপ্ত তুষাক্তি সিজিটো সুগুন্নি মাতা ইচ্ছমানি গিয়া লক টু বিনিয় উৎসাহ মাত হিমুৎসি করল তুষাক সাকিক সঠিক ইনুয়ে আউল সেও বিনিয়ম মাতা নানে নিখে টাক পয়সা মাঙাত আসিং ইল্ল তুষাক সাইড আমি গাকনি গে মেজোটা ইচ্ছমানে ইনু ইনু লক্ত আপিল কিনাক্কো পেয়ারটা অনেক মাঙাটা ইনু উন্নয় টু বিনিল নাও নালিং ইনু উন্নয় মাঙাটা তাই মাহা ওই মাহাতি গিয়ে সৌ উন্নয় মাতাই নুই খেমুৎসি তো শক্তি শিগুটি সৌ বিনি মাসে কি তো ভালো অক্টি নাগু ফিগে আকালি আনি বিনি গিন্নি তোমার লিখে উত্তর আমি নু না বিম্বিল হাও যে মা গাবি আলি তুষাউটি নুই তো বললে আটলু গাও লাজে খাও গাবি কুত্র আমি 1976 নিউ ছানে গনিলো
1: 1970 লক্সিমাবো কুটুয়া না লাউটিঙা ইলানিউটো তাই না জি এন কিউ লাই লক্সিমা উই উই কুট তুষাগত তুষামা হাতটাউটি হাতিগে হাতটাসে মাতা উই উই কুট আল্লা বিমিও টঙ্গি আসিং নেনু নালিনে তুনি তেই না সানাজি তেই মে তুনি স্টিভ এডওয়ার্ডস মিক আতে খালাও সিমায় উই উই উই উই লাগে আলো ইয়াগানি আতিং উপিন নাগানি স্টিভ মোহাম্মদ এডওয়ার্ডস মত শুনিল তালাবি সালগেনের মে আচিলিওগেনের মে পিনাসুগা হাকাইনাল অক্সিমামিগামা ইলিনিয়াতে বিনিয়োগসুঙা তামানে কৌচুয়ামি তৈক তালাবি সানে আচিলিওগি গুটি উত্তো আগমাল অক্সিমাম্মাগি নুইতাতিছিলাখে গুন্নাগামাঙাত নিমাত্তনি আচিঙানি তালাবি সাকুত তালাবি সালিমি খাওয়াই মালক সিমাগাত্তা ইনুমিক আর